0: মাটি, উঠে মাঠের তা বাদল বন্ধে মাটি, কত রামরো তুমি তাই জানো মনে
1: আহা কত রামরো, তোরা আমি সঙ্গ তো পহেটা ছয় না কসলে পুরাই দিন সারা।